চাপে সামনে যাতে সে রামচরিত মানসকার আশ্রত লতার হাতা শুভ রায় পানা শ্রীকান্ত বর্ধাঙ্কর સંસ્કૃતના સમાચાર સાંભળશું જે અમે દિલ્હી કેન્દ્ર પરથી રિલે કરીશું.

0: আমাদের ক্ষেত্রে শুধু তো খেতে না ব্যবসায় থাকে, তো পশুপালন তো ব্যবসায় করতে পারি। এসে তো ভারতবর্ষে আমরা দেখি যে বিশ্বমা একটা দুগ্ধ উৎপাদন বা অপর নম্বর করা হয়েছে, আমি রাজ্য সাথে টানা ফসলের সংখ্যা মতো অপর নম্বর করা হয়েছে। তো ভারত মে আমরা প্রতি পশু দিয়ে দুধ উৎপাদন বাদ করিয়ে তো বহু বিঘা দেশের কাছে বহু মানুষ হচ্ছে। তো আপনি কদিন মে আপনি দুধ উৎপাদন প্রতি পশু দিয়ে দুধ উৎপাদন বাধা করা জরুরি হচ্ছে। তো এমন একটা গ্রহণ করা এবং
1: ખવડાવીએ છીએ